0: However, the facility licensed for 6 rooms, allegedly operating 25. Were safety norms being enforced? And could lives have been saved had regulations been followed? As police prepares to act and multiple investigations gather pace, the focus is now firmly on accountability. Bureau Report, NDTV.
1: Shifting our focus now to West Bengal, where in a big jolt to Mamata Banerjee, the rebel leader of the Trinamool Congress, Ritabrata Banerjee, has got the leader of opposition stamp from the speaker. Now, Mamata's TMC has been divided into two camps, Mamata camp and the camp of rebels. The rebel leader, Ritabrata, claims that he has support of 60 MLAs and the letter was submitted to the speaker. The letter asserts that this constitutes the real Trinamool Congress, further claiming that Mamata Banerjee is the leader of this faction. Ritabrata claimed that he would like Mamata Banerjee to be the chief advisor to the opposition. Meanwhile, the TMC in response has dissolved all its state committees and frontal organizations, dubbing the move as introspection. The TMC said that these organizational committees will be reconstituted in due course. Meanwhile, Mamata Banerjee has exuded confidence of TMC emerging confident and has said that there is no room for traitors in TMC. And in another jolt to TMC, Firad Hakim resigned as the Kolkata mayor as trouble mounted for Mamata's TMC. But what remains to be seen is what will happen. Will Mamata completely lose control of TMC or not? Remains the big focus of this coverage. Sample the reactions.
2: তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম, কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন, এবং এই যে 58 জন বিধায়ক আপাতত যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন।
3: I am categorically telling you, I have inside also told you, we want Mamata Banerjee to be our chief advisor, to give us advices that will help us in strengthening our position as an opposition. As far as the West Bengal State Legislative Assembly is concerned, this, only this, which has been given, the speaker has accepted that. So the point is that two-thirds of the members, 80 members were elected by in Trinamool Congress of symbol. Two-thirds of them, more than two-thirds of them, has given our claim and the claim has been accepted.
2: 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন, এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ, এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথচলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়া কখনোই বিরোধী দল ফাংশন করতে পারে না, তাই সংবাদ মাধ্যমের সাহায্য আমরা চাই। আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে গঠনমূলক সদর্থক বিরোধীর ভূমিকা পালন করতে পারব, এই বিশ্বাস আমাদের রয়েছে।
4: এলওপি কা রুম হ্যায় ও অ্যালট কর দিয়া গিয়া হ্যায়, এলওপি ওয়াহাঁ পে ব্যাঠে হুয়ে হ্যায়, সেই হ্যায়, সব আপনা আপনা কাম করেঙ্গে। हम लोग चाहेंगे कि মমতা দি हमारी एडवाइज़र बन के रहे, हमें सलाह दे, और हम लोग ये एलओपी और चीफ व्हिप को लेके दल को अच्छे से चलाए विधानसभा के अंदर।
5: If I call this group of legislators, 60 and the numbers can increase as the real Trinamool Congress. They have also said, which I have been saying on your show and all the other shows, that they have also accepted Mamata Banerjee as their own leader. They have not said a single word against Mamata Banerjee, or they have not said that they don't accept Mamata Banerjee as their leader. Mamata Banerjee is the leader, but The issue started when Abhishek Banerjee issued a letter to the Vidhan Sabha and stated that this is our chief whip, this is our leader of opposition. And signs were forged in that letter, which is under investigation right now. So these rebel leaders have parted ways from this high-handedness, this non-democratic culture within the Trinamool Congress, which was inflicted upon by the Crown Prince. So now they are categorically saying our leader is Mamata Banerjee. We are together. The new LOP is Mr. Ritubrata Bandyopadhyay and the chief whip is Akhroo Zaman. And that is where that stands right now.
6: Today, jo policy matters jo hai, to unme elected jo corporation hai, wo practically defunct ho gaya hai. To uske baad, mayor sahab ko, Bobby Hakim ji ko, senior leader, unka pura रेस्पेक्ट मर्यादा ठीक ठाक रखने के लिए और एज द कॉरपोरेशन प्रैक्टिकली दैट इज बीन डिफंक्ट बाय स्टेट गवर्नमेंट. तो आज हमारा लीडर ममता बनर्जी उनको रिजाइन करने के लिए परमिशन दिया है.